0: อ๋อคนในแมวดึงเกี่ยวกับตาเด็กพ่นไหม
1: พ่นไม่กับแฟครับ
0: อ๋อคนในแมวดึงเกี่ยวแม่นำตัวไปไหมกันเดี๋ยวอยากง่ายเด็ดมาง่ายนี่แบบเด็ดสิรักนะคุณที่ราจะกองระแอบปุ๊บตุตะกับปะระย้อนอ่ะมันจะตายอยู
1: ่แต่ก็พ่นเด็ดจอระกันเด็ดทีวีเ
0: ด็ดอ๋อเอ็งงี้สลายยังเกี่ยวกับข่าวกินเด็ดตัวมันตายสุสุเด็ดจอระกันเด็ดทีวีงั้นอยากนึกว่ามึงกติกรามีกัน
1: ครับอาญาพนักงานที่เราโม่ราวอะไรวอร์กิตวอร์เรตับุตรบ้างปูนักอันนั้นสินะมาการเงินเราสินกับเป็นไอ้ชิบุนะว่าเอ็งอาจจะเป็นการดอนยังวารีกันเป็นพนักงานใจอยู่อันนั้นที่เราเนี่ยจะวารีญาติที่เราเนี่ยไปที่เราเนี่ยไปจะรู้ว่ากินตะกวี้ยาบุวารีเป็นต้นแบบตุ๊กตาเอ็งมาใหญ่เนี่ยนี่การที่ไปงานในยุงโบราณอันนั้นสิ่งนี้กับเป็นเนี่ยชิบุยะya kan tikira yana pakai ni kipon geita dikit makan te tepi keina no ana tikira ina pen lawan ti pakan tai ayo oi pun tan ni la wake ni kata ni ke ata uro inda an rore nan pan tir la wake ana pare ni tikira oi pun na ko ya tai ke tai ni primary on tai ni ke a usira on ku a usira oi nan tu ke ayo ke ina ya ka won tiem ke ya tinu ai pun nak mungkin aku baik dengan dia buat. Akhirnya yang mohon erap.
0: Oh, korang pangku yang di metuam doa nak kita nara ni mahu aku lagi di engkau pusing di pekan tayar yuk. Kena tiga orang yang pemain ni. No ram yang panan mahu dia pemain cina point nine. Jadi tarik tu peran kakak tiga orang. Nak kau ima dikin aku iam korak kaki aku. Sana pemain mana begin nama kakak tiga orang di pekan tayar yuk. Tak hantar ngapa pun pemain no. Ani kukure ini pun orang ramai yang pernah ni bauri FM 89.9. Aibun timnya tuan pun doa ni ku, desi ku yang nara nampak terapun, nara isuan ni mewah, kita perlu gua gua isuan ni mewah. Tak kau mikir aku kan nangan apa pernah ni katik ruan deh, bukan tayar. Hello. Baru dia ni mewah lagi.
2: Bauri.
0: Ah, kau ni bauri ni aku terapun meh.
2: Bayi bandar ya se.
0: Ah, kena bawa di pan deh. Pergi kangai deh. Jadi kita kena kau pan deh. Pergi kangai ya so kairu. Ah, kangai deh kan deh. Jadi kita. Jadi bi pun cawar ke orang ini bebe. Oh, ini kemen. Kemen nora keri. Angin tetai. Ero tetai meme. Oh, aku na ane pendosi point terapata akita pu. Esan ke kairu? Ah, inang des soal deh. Jadi kan kena kau mengerti kau mengan.
2: Tanya. Saya muka cikgu rawa tadi uai kain ini sendiri dengan ira kita saya akan rawa yang mahpuri sebabkan tayai oh ibu ndara ini mahpuri uai kain kajian ini jangan ini pandai ya cek aji tiba anak ini cikgu rawa ya pun yang kita ini yang wakil ya
0: ayrata ah korapana pe apan re pen rona kiran nara ni mewa ken ka pusin de pakan tai yo yari tarik te pran ka katik roi no koim na tik roi ni kiran no ram yon panani me uri fm 89.9 yari tarik te pran ka katik roi na koiam korake ke kwa tom ni makuri me yon pande epe ke kwa san katik roi na pen de pakan tai yo